শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর 60 দিনের সময়সীমা শেষ হয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে ইরানের তীব্র সমালোচনা করে গণমাধ্যমকে বলেছেন যে তার কোনো তাড়া নেই এবং তার কোনো নির্দিষ্ট সময়সূচিও নেই। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে তেহরানের সাথে ওমানের

সমান্তরাল আলোচনা সম্পর্কেও ট্রাম্প সতর্ক করেছেন। তিনি হুমকি দিয়েছেন এক্ষেত্রে ওমান বাধা হয়ে দাঁড়ালে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালাবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে ওয়াশিংটন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে একটি গোপন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছে। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। এতে IRGC-র একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সরাসরি আলোচনা নিয়ে ট্রাম্পের দাবিকে তার কল্পনা বলে অভিহিত করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে তেহরান হামলা চালাতে পারে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন যে তেহরান এখন তাদের নীতি প্রতিরক্ষামূলক থেকে পুরোপুরি আক্রমণাত্মক দিকে পরিবর্তন করছে এবং দেশটি প্রণালী জুড়ে ও বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বাড়াতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন চারটি দ্বীপের একটিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের প্রতি টোকিওর প্রতিবাদের ফলে তিনি জাপানের দূতকে তলব করেছেন। উল্লেখ্য, জাপান এই দ্বীপগুলোর মালিকানা দাবি করে। লাভরভ সোমবার সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্ট রুশ ভূখণ্ডে সফর করতে পারবেন না বলে জাপান সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য করেছে। জাপানে এই দ্বীপগুলোকে উত্তর ভূখণ্ড বলা হয়। জাপান সরকার দাবি করে যে এই দ্বীপগুলো জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে ঐতিহাসিক ঘটনা এবং আন্তর্জাতিক আইনের আলোকে দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। তিনি উল্লেখ করেন যে দ্বীপগুলির বিষয়ে জাপান সরকারের ধারাবাহিক অবস্থানের সাথে পুতিনের এই সফর সামঞ্জস্যপূর্ণ নয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু প্রতিবাদ জানাতে রাশিয়া রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং জামাতা জেরেড কুশনার গাজা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে হামাস এবং ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন। সোমবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে, বৈঠকটি জেরুজালেমে অনুষ্ঠিত হয় এবং 3 ঘণ্টা স্থায়ী হয়েছিল। পত্রিকাটি বলছে এতে বোর্ড অফ পিসের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন। উল্লেখ্য, বোর্ড অফ পিস হল গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য ট্রাম্পের গঠন করা একটি বহুজাতিক সংস্থা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে নেতানিয়াহু এবং বোর্ড অফ পিসের মধ্যে গভীর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এতে বলা হয়েছে উভয় পক্ষ গাজার নিরস্ত্রীকরণ এবং অসামরিকীকরণ বিষয়ক একটি গ্রুপ সহ একাধিক ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের বিষয়ে গত মাসে বোর্ড অফ পিস একটি রূপরেখা প্রকাশ করেছে। তবে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসলামী দলটি সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। উল্লেখ্য, কুশনার এর আগের দিন বর্তমান হামাস নেতা খলিল আল হায়ার সাথে মিশরে সাক্ষাৎ করেছেন। পরে ট্রাম্প ফক্স নিউজকে বলেন যে ইসরায়েলের গাজায় হামলা করা উচিত নয়, কারণ হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন তার আলোচনার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন, তবে বিস্তারিত কিছু তিনি বলেননি। দক্ষিণ কোরিয়ার বিষয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেছেন, দেশটি ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে রাজি হয়নি। তিনি সোলকে স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্র আপনাদের কিম জং উনের হাত থেকে রক্ষা করছে, এবং উল্লেখ করেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রকে সহায়তা না করাটা অদ্ভুত। রবিবার ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া পিয়ংইয়াংয়ের প্রতি সম্পূর্ণ অনুপযুক্ত এবং বৈরী সংকেত পাঠায়। তিনি আরও বলেন, পরবর্তী দিন থেকে শুরু হতে যাওয়া যৌথ মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্য তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিনের অংশীদারদের চেয়ে শত্রুদের স্বার্থকে ট্রাম্প বেশি প্রাধান্য দিচ্ছেন, এমন সমালোচনার জবাবে তিনি কি বলবেন জানতে চাওয়া হলে ট্রাম্প জোর দিয়ে বলেন যে তিনি পরিস্থিতি আরও নিরাপদ করছেন। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন সপ্তাহ পরেও 3,000-এরও বেশি বাসিন্দা এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন, আর অন্যরা তাদের গাড়িতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে অবস্থান করছেন। 28 জুলাইয়ের ভূমিকম্পটি জাপানের ভূকম্পনের স্কেলে সর্বোচ্চ 7 তীব্রতার ছিল। সোমবার দুপুর 2 পর্যন্ত এই দুর্যোগের সাথে সম্পর্কিত বলে মনে করা মৃত্যুগুলো সহ মোট মৃতের সংখ্যা ছিল 39। ভূমিকম্পে 31,951টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 1,449টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 70টি নির্ধারিত আশ্রয় কেন্দ্রে এখনও 3,053 জন মানুষ আশ্রয় নিয়ে আছেন। অন্যত্র আশ্রয় নেওয়া বাসিন্দাদের সংখ্যা নির্ণয় করা কঠিন, যার ফলে সাহায্যের অভাবে আরও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা সরকার পৌরসভাগুলোকে এই ধরনের বাসিন্দাদের অবস্থা সম্পর্কে জানাতে অনুরোধ করছে, যাতে তাদের সহায়তা প্রদান করা যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগর উকি ও ইয়াতসুশিরো এবং হিকাওয়া শহরে প্রায় 7,380টি পরিবারে পানীয় জলের সরবরাহ নেই, তবে চলতি মাসের শেষ নাগাদ এই পরিষেবা পুনরুদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি সবাইকে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। জাপানি ভাষা শেখার অভিযাত্রায় আমিও আপনাদের সহযাত্রী।
0: আজ 25তম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করতে হবে।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপন করা আমাদের জাপানি পাঠে মূল চরিত্র তাম ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামের যে বাড়িতে এসে থাকে সেখানে লিভিং রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে আজ কিছুটা বিমর্ষ দেখাচ্ছে।
0: তবে সবার আগে চলুন শুনি 25তম পাঠের কথোপকথন।
2: どうしたんですか？
3: 喉が痛いんです。
2: おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。
3: カイトが今作っています。
4: タムさん、できたよ。はい、どうぞ。
3: お大事に。
0: এবার প্রতিটি লাইন বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান নামক রোবট বাড়িওয়ালির দেহে এমন সেন্সর লাগানো আছে যা অন্যদের সমস্যা শনাক্ত করতে পারে। এক পর্যায়ে তার গাল নীলচে ফ্যাকাশে হয়ে গেল।
0: তামসান, আপনার চেহারা বিবর্ণ দেখাচ্ছে যে। কি হয়েছে বলুন তো?
1: তাম কাশি দিচ্ছে আর বলছে,
0: আমার গলা ব্যথা হচ্ছে।
1: হারুসান সমবেদনা প্রকাশ করলেন।
2: ওয়া ওয়া,
0: আহারে আমার বাছা।
1: এবার হারুসান পরামর্শ দিলেন,
2: সন্না তোকি নিওয়া শোগা হাচিমিচু ইউগা ই দেসু ইয়ো।
0: এরকম সমস্যায় আদা আর মধুর গরম পানীয় খেলে উপকার পাওয়া যায়।
1: মিয়া তখন বলল,
3: কাইতো গা ইমা তসুকুত্তে ইমাসু।
0: কাইতো এখন আপনার জন্য সেই জিনিসটি বানাচ্ছে।
1: ঠিক তখনই কাইতো এসে আদা আর মধু দিয়ে বানানো গরম পানীয় তামকে দিল।
4: তামসান, দেখতে আও।
0: তামসান তৈরি হয়ে গেছে।
4: হাই, দোজো।
0: এই যে নিন।
1: মিয়া তামকে বলল,
3: ও দাইজিনি,
0: কামনা করি দ্রুত সেরে উঠুন। আদা মধুর গরম পানীয় কিভাবে বানাতে হয় তা আপনাদেরও জানিয়ে দেই। এর জন্য আদা কুচি করে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। তখন এর উপরে গরম জল ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে হট জিঞ্জার হানি টি। কাশি আর গলা ব্যথায় খুব কাজে দেয়।
1: বেচারা তাম, আমরাও চাই সে দ্রুত সেরে উঠুক।
0: আজকের মূল বাক্য হল, আমার গলা ব্যথা করছে। কখনো অসুস্থ হয়ে পড়লে এই বাক্য রীতি অনুযায়ী আপনি জাপানিতে বিষয়টি জানাতে পারবেন। প্রথমে এই বাক্যের শব্দবিন্যাস দেখে নেওয়া যাক।
5: নোদো
0: হচ্ছে গলা, এর পরে থাকা পার্টিকেল গা এখানে সেই সুনির্দিষ্ট অঙ্গকে নির্দেশ করছে যেখানে আপনি ব্যথা অনুভব করছেন। আর এরপরে
5: ইতাইন্ডেস
0: মানে হল ব্যথা করে। আজকের আলোচ্য পয়েন্ট
5: ইতাইন্ডেস
0: কথাটির মধ্যেই আছে, আর তা হল
5: ডেস।
0: সুস্থ বোধ না করলে তা কারো কাছে বলতে গিয়ে
5: ডেস
0: কথাটি বাক্যের শেষে জুড়ে দেওয়া হয়। লক্ষ্য করুন,
5: ইতাইন্ডেস
0: কথাটির মধ্যে আছে ই বিশেষণ
5: ইতাই,
0: যা ব্যথা অনুভবের পরিস্থিতি বোঝায়, আর তারপরে আছে
5: ডেস।
0: আজকের স্কিটে তাম এই কথাটি দিয়ে হারুসানের কাছে তার অসুস্থতার কথা জানিয়েছে।
1: এবারে শুনে শুনে বলুন।
5: ইতাইন্ডেস, নোদো গা ইতাইন্ডেস, নোদো গা ইতাইন্ডেস।
0: অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে এবারে একটি সংলাপ শুনি।
6: দোস্তান দেস কা?
7: আতামা গা ইতাইন দেস, নেৎস গা আরুন দেস।
0: সংলাপের অর্থটি বোঝার চেষ্টা করা যাক।
6: দোস্তান দেস কা?
1: কি হয়েছে?
0: কারো অবস্থা জানতে এই প্রশ্নটি করা হয়। পুরো কথাটি মুখস্থ রাখার চেষ্টা করুন।
7: 頭が痛いんです。
1: আমার মাথা ব্যথা করছে।
5: আতামা
0: মানে হলো মাথা।
5: আতামা গা ইতাই
0: মানে আমার মাথা ব্যথা করছে।
7: নেৎসু গা আরুন দেস
1: আমার গায়ে জ্বর আছে।
5: নেৎসু
0: মানে হলো জ্বর এবং
5: আর
0: ক্রিয়াটির অর্থ আছে।
5: নেৎসু গা আর
0: মানে জ্বর আছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিশেষণ নয়, বরং ক্রিয়াপদের পরেও বসতে পারে
5: দেস।
1: বন্ধুরা সংলাপ শুনে উত্তরগুলো পরপর বলুন।
5: どうしたんですか？頭が痛いんです。熱があるんです。
0: এবার ধরুন যদি পেটে ব্যথা করে তাহলে জাপানিতে কি বলবেন? পেট কথাটির জাপানি হলো
5: ওনাকা। ওনাকা।
0: আর ব্যথা করে অর্থ
5: ইতাই। ইতাই।
0: ঠিক আছে, তাহলে এবার বলুন
6: お腹が痛いんです。
1: ঠিক আছে, সবাই তাহলে নিজেদের সমস্যার কথা জাপানিতে বুঝিয়ে বলা শিখে ফেললেন।
0: আজকের বোনাস বাক্যটি নেওয়া হয়েছে মিয়ার একটি কথা থেকে। তাম যখন অসুস্থ বোধ করছিল তখন সে তামকে এটা বলে।
3: ওদাইজিনি
0: শুনলেন বোনাস বাক্য।
5: ওদাইজিনি
0: মানে হল কামনা করি, দ্রুত সেরে উঠুন। অসুস্থ বা আহত ব্যক্তির আরোগ্য কামনা করে তাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানানো হয় এই কথাটি দিয়ে।
1: এবার শুনে শুনে বলুন।

0: お大事に。
1: এ পর্যায়ে আরো একবার শুনবো আজকের কথোপকথন।
2: タムさん、顔色が悪いですよ。どうしたんですか？
3: 喉が痛いんです。
2: おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。
3: カイトが今作っています。
4: タムさん、できたよ。はい、どうぞ。
3: お大事に。
2: ハルさんの知恵袋。
1: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে জাপানে অসুস্থ হয়ে পড়লে করণীয় সম্পর্কে। আচ্ছা হিরোকসান, আপনি এদেশে কখনো অসুস্থ হয়ে পড়লে কি করবেন বলুন তো?
5: দিদি, এটা আসলে নির্ভর করবে অসুস্থতার লক্ষণগুলো কতটা গুরুতর তার ওপর। যেমন ছোটখাটো সমস্যা হলে ঘরে রাখা দরকারি ওষুধ দিয়েই কাজ চলবে, বা হয়তো ওষুধের দোকান থেকে কিনে আনবো।
1: হ্যাঁ, সমস্যা গুরুতর না হলে সচরাচর কিছু ওষুধ সহজেই কিনতে পাওয়া যায় ওষুধের দোকান থেকে। আপনি যদি সেখানে গিয়ে বলেন আমার পেটে ব্যথা বা আমার গায়ে জ্বর আছে, তাহলে ফার্মাসিস্ট আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যায় এমন সাধারণ ওষুধগুলো দেখাবেন।
5: আর যদি ডাক্তার দেখানোর দরকার হয় তাহলে কি করতে হবে?
1: সেক্ষেত্রে এমন কোনো ক্লিনিক বা হাসপাতালে আপনাকে যেতে হবে যেখানে আপনার সমস্যা অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। পর্যটন তথ্য কেন্দ্র এবং হোটেল রিসেপশন ডেস্কে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কাছাকাছি কোথায় চিকিৎসা কেন্দ্র আছে। খুব জরুরি পরিস্থিতি তৈরি হলে টেলিফোনে 119 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
5: 119, ঠিক আছে, নাম্বারটা মনে রাখবো।
1: অবশ্যই মনে রাখুন, কিন্তু আমি আশা করব এই নাম্বারে আপনার কখনো ডায়াল করার দরকার যেন না পড়ে।